Oya nsenchani nyankopone. Hey nsenchani oya wa David no mbremu. Di oya wa Jonah no mbremu no. Ah oda so ye wa yabra bomu ene dey. Message on nsenchani ene dey. Ti wa wa juma ene dey. Ah